বানপন কোট ইয়া প্রোগ্রাম কি গঞ্জন পাক নাম সঙ্গাপ সঙ্গাপ গজিং রায় না আল কায়ক নে কুমার সনুবর উদিত নারায়ণ গজিং রায় বাইক দিল্লি তুমারা।